0: 95.5 আৰু 99.7 লাখান্দে রেডিও ITN সেবা শ্রীলঙ্কা হান্দে
1: বেলাব পেরবেরে কলহাই
2: বেলাব ওপ වෙත গিনে আবে
3: বার্তাতিক বার্তা কবনে কোটি 8 NLB দানাদে তহনে নতরাইয়ে রাতে সংবর্ধনেট তেমন্ত শক্তিয়ক ওমিন ওবাত দিনবা রাতাত দিনবত দানা নিদহনে বিলদিগেন ওবাত কোটিপতি কুওয়ান